0: ଏମ୍ ଧୋଇକି ଭଲସେ ନ ଖାଇବା ତାହେଲେ ସେଟା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ଖରାପ।
1: ଆଉ ଯୋଉ କଞ୍ଚା ଆମ୍ବ ମିଳେ ତାକୁ ଆଚାର କରିକି ମଧ୍ୟ ରଖାଯାଏ। ଆଉ ଆଚାରଟା ସମସ୍ତଙ୍କ ପ୍ରିୟ ନୁହେଁ?
0: ହଁ, କିଏ ଖଟା ଆଚାର ଖାଏ ତ କିଏ ମିଠା ଆଚାର।
1: ହଁ, ଆଉ ତ କୁହନ୍ତି ଆମ ବ୍ରହ୍ମପୁରର ଆଚାର ପୁରା ଓଡ଼ିଶା ପ୍ରସିଦ୍ଧ।
0: ହଁ,
1: ସେମିତି ଆମର ଏଇ ଯୋଉ ବ୍ରହ୍ମପୁରର ଆମର କିଛି କଥା କିଛି କିଛି କାର୍ଯ୍ୟକ୍ରମ ମଧ୍ୟ ପ୍ରସିଦ୍ଧ।
0: ହଁ, ସେଇ ଅପେକ୍ଷାରେ ଆମେ ଆଉ ସେଇ ଅପେକ୍ଷାରେ ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ।
1: ହଁ, ତାହେଲେ ଦେଖିନବା ଆଜି ଆମର ପ୍ରଥମ କଲ୍ଟି କିଏ କରିଛନ୍ତି ଆଉ କୋଉଠୁ କରିଛନ୍ତି।
0: ଚାଲ।
1: ହ୍ୟାଲୋ,
2: କଲମ ନା ହେ ତୋ କାଗଜ କିସି କାମ କା, କଲମ ନା ହେ ତୋ କାଗଜ କିସି କାମ କା,
1: ଜି
2: ଦିଲ ନା ହେ ତୋ ଧକନ କିସି କାମ କା।
1: ବହୁତ ସୁନ୍ଦର
2: କାର୍ଯ୍ୟକ୍ରମ ମେ ବନ୍ଦନ ମେ ଔର ମନୋଜ ସିଂ ମେ ନେଇ ତୋ ওই কার্যক্রম কিছু কাম কা।
1: এবে সেটা স্মিতাশ্বিনী ম্যাম।
2: আজ্ঞা স্মিতাশ্বিনী,
1: নমস্কার ভাই।
2: জয় জগন্নাথ। মু রেডিও লভর তথা জন জাতীয় ও আন্তর্জাতিক রেডিও সা নারায়ণ প্রধান বি বরমপুর উগুড়া জেলা গঞ্জাম।
1: আজি নারায়ণ ভাই পুরা সাইরি রে আরম্ভ করলে কথা বাতা।
2: আউ অপা গোটে লিখেছি আকাশবাণী নবর্ষ পূর্তি উপলক্ষে।
1: আগে
2: গোটে গাই পারি কি মনে
1: লেখা? নিশ্চয় নিশ্চয়।

0: লোকনাথ সাহু লোকনাথ প্রধান ভক্তাচরণ ভই রাকান্ত ভই আর ভূমি মানাচন স্বর্ণপ্রভাকর চুমকি কুসুম গীতাঞ্জলি সাহু সস্মিতা রথ
1: জনে অছন্তি চৈতন্য পটেল সে ভাই স্বাস্থ্য অবস্থা কেমতি অছি
0: স্বাস্থ্য অবস্থা তাঙ্কর এবে টিকে উন্নতি হইছে নানি সে আমার গাঁর মোর পুরা ঘর পাখা তাঙ্কর আর স্বাস্থ্যরে তাঙ্কর উন্নতি টিকে ঘটলা নানি তাঙ্কর হাই ব্লড প্রেসর কি আমার প্যারালাইসিস টাইপর হইছিল নানি আপন খবর কেউ পাইল নানি আপনকু তো মনে শুনেছি
2: এই ফোন দিয়ারি হি খবর পাইছিলু সেতি পে আপনকু পচাইরি দিলু
1: হ্যাঁ জি আপন কোন তো সেবে হসপিটাল রে অছন্তি না ঘরকু আসিলেনি
0: না এবে ঘর অছন্তি নানি হসপিটালে 10 দিন রোগী রে এবে ঘরে 2 দিন
1: হলা ঘর হ্যাঁ বহুত বঢিয়া
2: হ্যাঁ বহুত খুশি লাগিলে আমকু শুনিকি যে চৈতন্য ভাই ভালো হই গেলেনি ঘরে অছন্তি
1: চৈতন্য ভাই কো আম আকাশবাণী ও কিছি কথা কিছি কার্যক্রম তরফু অনেক অনেক শুভেচ্ছা
0: ধন্যবাদ নানি
2: আপন মে সমস্তে এমতি ভলরে থান্তু সুস্থ থান্তু আও আম পক্ষকু ফোন করি কথা হুন্তু
0: থান্তু রোজে নমস্কার
1: হ হ হ নমস্কার।

আজি আমি দুর্যোধন জানু ভগ্ন করি শুনি গণ গর্বর কাহণী গর্ব খর্ব কলে দিনে শঙ্খ চক্র পাণি অতি মানে মানি রাজা অটে দুর্যোধন কেউ পরি জানু।

হে গৌরব গঞ্জন। সতেরো দিনর যুদ্ধ সমাপ্তি পরে আচ্ছন্ন মানে বিজয় টিকা পিধি যেতবে নিজ ঘরক আসছেন হউ মা কুন্তি অক্ষ স্থলী ধরি বন্দাপনা করা আসছেন বাহুছেন পচারুছেন প্রথমে কি দুর্যোধন বদ্ধ করেছে ভীম পচারুছেন হউ কি বদ্ধিছু দুর্যোধন প্রকাশ কর।

0: ক্ষীর পটরে জনার্দন বলন্তি মনুর পটে ভীমসেন রাম গোবিন্দ গোবিন্দ রাম রাম নবীন সুন্দর হে গৌরব গঞ্জন দুর্যোধন কহুছন্তি ভীম যদি রাজা তাহলে যুধিষ্ঠির তাঙ্কু পাদরে নমস্কার করন্তু
1: হউ
0: ইহা শুনি কৃষ্ণ বিষ্ণু তেল দেলে
1: আচ্ছা
0: বিষ্ণু চিতা গোটি
1: ভীম কপালে সাজিলে
0: যুধিষ্ঠির সহিতে গলে তিনশো
1: দর
0: ভূমিষ্ঠে প্রণামী গলে ভীমঙ্ক
1: বৈর হয়
0: ইহা দেখি আশ্চর্য হইলা
1: কুরুমণি
0: মনে মনে ভাবে কুট কলে চক্র পাণি
1: রাম গোবিন্দ গোবিন্দ রাম রাম গোবিন্দ রাম রাম নবীন সুন্দর হে পতিত পাবন
0: সে কালে দুর্যোধন মহাক্রোধান্বিত হই গদাটিকু এপরি উহারে বুলাইলে চাষ বায়ু বহিলা
1: আচ্ছা
0: সেথিরে সে ভীমকু উড়াই নেলা
1: আহা
0: যাই ভীমসেন ক্ষীরাধি পট্টেন ক্ষীরাধিরে পতন হইলে
1: আচ্ছা আচ্ছা
0: প্রভু দেখিলে ভীম নাহি দুর্যোধন
1: যায় পলাই
0: মায়া ভীম এক অঙ্গুজাত কলে পঠান্তে কলা সে ঘোর সমর
1: গদাকু ধরি কর বীর হেলা বাহার গদাকু ধরি কর
0: সহদেবঙ্কু পচারুছন্তি সহদেব কহিলে দুর্যোধন গদা বাতরে ভীমসেন উড়ি যাই ক্ষীরাব্ধি সাগর পড়ছন্তি
1: আচ্ছা আচ্ছা
0: শরীরের আর জ্ঞান নাহি
1: নাহি
0: মায়া ভীম টিয়ে যুদ্ধ করিয়া পঠাই দেলে
1: আচ্ছা
0: খগবরকু সে কালে শরণা করিয়ে ক্ষীরাব্ধি সাগরে যাই

0: এই তো আমার ওই কটক, এ যে আমার ওই কটকরে হরি নাম লোপ করিব এই কাটক টকে কটরা। শ্রী শ্রী কশ্যপ আদর্শ হইছি, রাজকুমার প্রহ্লাদকু শিরচ্ছেদ করি রাজাঙ্গ মনস্কামনা পূর্ণ করিব এই ঘাতক।
1: আরে তোর সর্ব কুশল অছি তো
0: ঠিক
1: তেবে তোতে মু কি সকা সড়া কাইতি কইবি শ্রবণ করিবু
0: অবশ্য মহারাজ।
1: আরে আমার ওর সরু জমা হে বা কুমার সলা বলা মুখার গান করু অছি
2: এনু করি ইয়াকু তোর সঙ্গে গেনি
0: ঠিক
1: ইয়ার সিয়ে কোতি শীঘ্র ছেদন করি
0: কাটি দেবি
1: সে বার্তা আমার সামনে প্রকাশ কর
0: জে আজ্ঞা।

কৃষিও খাদ্য উৎপাদন ক্ষেত্র সমেত প্রায় 70% পরাগ সঙ্গম নির্দিষ্ট ভাবে মৌমাছি দ্বারা হইপারুছি। এর দ্বারা উৎপন্ন হওয়া খাদ্য উপরে মানুষ ও লক্ষ লক্ষ প্রাণী নির্ভর করিথান্তি। সমগ্র মানব জাতি খাওয়া খাদ্যর 1/3 উৎপাদনে মৌমাছির ভূমিকা রয়েছে। মৌমাছি হচ্ছে একমাত্র পতঙ্গ যাহাদ্বারা আমি প্রাকৃতিক প্রস্তুত খাদ্য পাইথাও। জীবনের সুদীর্ঘ ইতিহাসে প্রায় একা সময়ে মৌমাছি ও সপুষ্পক উদ্ভিদ উদ্ভব ঘটিছে। এই উভয় গোষ্ঠী পরস্পর উপরে নির্ভরশীল। মৌমাছি গোষ্ঠীরে রহে এবং এর বসা মৌভাণা ভাবে সুপরিচিত। এটিরে মৌসিঠা যাকে আমি ইংলিশে ওয়ার্কস নির্মিত অসংখ্য ষড়ভুজাকার কঠোরী থাকে। এ প্রকার কঠোরী নির্মাণ পাই কম মৌসিঠা আবশ্যক হওয়া সহ এটিরে বিভিন্ন কাজ পাই অধিক স্থান মিলি থাকে। গোলাকার ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার ঘর পাই অধিক মৌসিঠা দরকার হয়ে থাকে ও এসবুতে কম স্থান থাকে। সাধারণত গোটিয়ে মৌফাড়ে প্রায় 50,000-60,000 মৌমাছি বাস করতে। এমানে সাধারণত তিন প্রকার। প্রথমে হল রানী মৌমাছি, কর্মী মৌমাছি এবং ড্রোন মৌমাছি। গোষ্ঠী গোটিয়ে মাত্র রানী মৌমাছি থাকে এবং ডিম্ব দেবা দিনক প্রায় 25,000 ডিম্ব দেবা সহ মৌফাড়ের পরিচালন দায়িত্ব রানী উপরে থাকে। এর আয়ুষ প্রায় 5 বর্ষ। কর্মী মৌমাছির সংখ্যা খুব অধিক। মৌফাড়া সফা রাখবা, এখন বায়ু যোগাইবা, আবশ্যক স্থলে ডিম্বক খাদ্য রূপে রয়াল জেলি যোগাই সেথিরু রানী মৌমাছির বিকাশ করাইবা, পুষ্পরস তথা খাদ্য সংগ্রহ ও মৌ প্রভৃতি পাই যাবতীয় কার্য ক্রমাগত ভাবে করিথান্তি। সেমানকর আয়ুষ প্রায় 5-6 মাস মাত্র। এই অবৈধ ভিতরে গোটিয়ে কর্মী প্রায় 1 চামচ মৌ প্রস্তুত করিথায়। ড্রোন মৌমাছি কর্মী ঠারু সামান্য বড়, কিন্তু সেমানকর সংখ্যা কম ও কার্য মধ্যে সীমিত। খাইবা ও নিষেদন সময়ন পাই শুক্রাণু দান করিবা হচ্ছে সেমানকর কার্য। সেমানকর আয়ুষ প্রায় 3 মাস। সুতরাং মৌমাছির গোষ্ঠী জীবনের সুস্পষ্ট সম বিভাজন দেখা যায়, যা মনুষ্য সমাজের থিবা বিভাজন সহ একাংশে তুলনীয়। মৌমাছির ঠারু অতি উচ্চকোটির যোগাযোগ সামর্থ্য রখা যাইথায়। এটিরে ফেরোমন ভূমিকা রয়েছে। মৌমাছিঙ্ক খাদ্য হচ্ছে পরাগরেণু ও সুপ্রস্তুত মৌ। সেমানে আবশ্যকতা ঠারু 3-4 গুণ অধিক মৌ প্রস্তুত সঞ্চয় করিথান্তি। মৌর বহুবিধ ঔষধীয় ব্যবহার রয়েছে। কটা তথা পোড়াটা শুখাইবা, হরম শক্তি বড়াইবা, শক্তি বৃদ্ধি আদি এবং তীক্ষ্ণ এন্টিসেপ্টিক ভাবে এহা ব্যবহৃত। এহা প্রসাধন সামগ্রী ভাবে মধ্যে কাম দিয়ে। কুহযায় যে প্রিয়পাত্রাঙ্ক দৈনন্দিন কার্যে মৌ এক মুখ্য উপাদান ছিলা। মৌমাছি বিশ্বর মধ্যে ঔষধীয় গুণ অছি। সন্দীপ প্রদাহ গণ্ঠি বাত, স্নায়ুবিক ব্যথা, পেশী কু পীড়া কমেবা, পেশী রোগ ভাল করাইবা আদি এহা অত্যন্ত উপাদেয়। জীব জগতের মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এর বিবিধ বিশেষত্বক বিচারকু নেই লন্ডনের রিয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি এবং দি আর্থওয়ার্থ ইনস্টিটিউট তরফর এখন পৃথিবীর সবঠারু বেশি গুরুত্বপূর্ণ জীব বলে কুহযাইছে। এই পরিপ্রেক্ষিতে প্রখ্যাত পিপালিকা বিশারদ তথা পরিবেশবিদ টিও উইলিসনক মত প্রণিধানযোগ্য। সে কইছন্তি পরিবেশ প্রতি প্রত্যেক জীবনে কিছু না কিছু অবদান রয়েছে। ভারসাম্য রক্ষা করিবারে মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরাগ সঙ্গম করি ফুল বৈবিধতা বঢাইবা এবং ফল পনিপরিবারে সাহায্য করিবা এহা হচ্ছে মৌমাছির মুখ্য অবদান অটে। তেমন যদি মানুষ এই পরিবেশের ভারসাম্য রক্ষা ন করে এবং মৌমাছির জীবন চক্রকু ঠিক ভাবে চলাইবার সাহায্য ন করে তাহলে ভবিষ্যতে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, সেইথিপাই মু সেতবে মোর বিশ্বাস রাখি দেই এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট করে
2: শক্তি তাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই দিথায়। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী ব্রহ্মপুর আসন্ত শুণবা পরবর্তী কার্যক্রম। কিছু হিন্দি চলচ্চিত্র গীত শুনাছু আমা কেন্দ্ররূপ।

শ্রোতা বন্ধু, এতেবেলে শুনথিলে কিছু হিন্দি চলচ্চিত্র গীত। আসন্তু শুণিবা পরবর্তী কার্যক্রম, কিছু ওড়িয়া চলচ্চিত্র গীত শুনাওছু আম কেন্দ্ররু।

শ্রোতা বন্ধু, এতে পর্যন্ত শুনুথিলে কিছি হিন্দি চলচ্চিত্র গীত শুনাইলু আম কেন্দ্ররু। পরে পরে শুনেবি হিন্দি ও ইংরাজীর সমাচার আকাশবাণী দিল্লি কেন্দ্ররু।